সতত সমীর সঞ্চারবান, সতত সমীর সঞ্চারবান, সতত সমীর সঞ্চারবান, জলধার পটল সংযোগে সতত সমীর।

প্রতিজাত পঙ্কা হই বেদ দল পঙ্কা প্রতি অষ্টগন্ধা সে প্রতি ধর আনা প্রতি দুই কড়া বুঝ বুঝ সুশীল গন্ডা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল কড়া প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশুকর শিশু আনন্দিত মনে মন প্রতি যত মন প্রতি যত লঙ্কা হইবে শুভঙ্কর ভনে গন্ডা প্রতি ধরিয়া লইবে অসাতিল মন কর শিশু আনন্দিত মনে তিল মন ভনে যত মন মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে মন প্রতি যত মন প্রতি যত মন প্রতি যত

0: ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যই। অপু দুর্গাকে আমার স্নেহাশীর্বাদ দিও।
1: দয়া করো নিজ গুণে যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে কাজী কি সামান্য ধরে মা ভিকারি মা ভিখারি মা
2: জয় মহারাজ নয় ভাবরাধের ক্ষম।

0: তুমি তোমার জ্যাঠামশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে ন জেঠিমা ডাকছে।
1: দিদি ঘুমোচ্ছে,
0: যাও তো বাবা, যাও, লক্ষ্মী ছেলে।